0: পরাদেবা, একা বিদুইচে কালতে মাগনে আইক, তুজা আদারা বিনে কিতেন্স গডানা তে হাউজানা। আদি মগা আমচা পূর্বজাং তুমেন দিল্লো আদার, আজ আমকা তুজা লোকাক পরত দি। আসিরিয়া লাগি ওট সইন আসা আনি তে বিষয়ে তে বড়াই উলাইতাত, তাঞ্চা সৈনাচের আনি হাতেরাঞ্চের তে বিশ্বাস দৌড়ুন আসাত। তুজা উইনসনার লোকাক নাশ করুন আনি জেরুজালেমান তুজো পবিত নিবাস দেশমাট করুক তানি এদোলু সুনিশ্চয় কেলা। থামসো গর্ব পড়ে আনি তুজো ক্রোধ তাঞ্চের দেবাসো কর। আতা মুঝে যোজন সুফল করো, তুমাকা বল দি আনি একে স্ত্রীয়েচা হাতান দুশ্মনাসো নাশ করো, অশেন তু অস্কত্যাঞ্চেম বল আনি অসহায়কাঞ্চো রক্ষক মনোনো সংসার সমজুন দি। সর্গ সংসারাচা রসনারা আমচা পূর্বজাঞ্চা দেবা, মুঝেম প্রার্থনাইক আনি তু খরো দেব মনোন সর্ব রাষ্ট্রাঙ্ক আনি কুলিয়াঙ্ক কলিত যাও। জিলফা তু খাই আসাই?
1: কাই মুজি গরজ আসা?
0: ওই হাওে মুজে প্রাজিতানি উপাস সাড়ুং যাই মনোন তুজি আশা মু?
1: ওই তি মুজি খতখতি আশা।
0: বরেন তর তাকা আতা বেলা আইলা।
1: সাং দনিনে হাওে কিতে করুং যাই?
0: হাওে আতা নাউং কু যাই, উপরান্ত বরমলিক তেলান মুজি কুড় মাকুং যাই, উপরান মুজি ক্যাস ফুলা মঙ্গারান নেটং যাই, উপরান্ত মুজে তকলেরু মুকুট দৌড়ুং যাই। দেখুন বস মুজা বীর্যান্তলি হাও লগ্ন জল্লা সুরবের নেস্তেলি তি রঙ্গাল মুস্তাইকি গেউন ইয়ে মুজা পায়াঙ্ক বাণো আনি পাই জনা হাণ্যে, বোটাঙ্ক আনি কানা গলুঙ্কু মুদিয় সোধ আনি মকা রাণ্যে পরি নেটাই। একা পোত্যান্ত রুচিক কাণ ফোলা আনি ওয়াইন গে বাজলো লোগো আনি আঞ্জুরাইন গে।
1: পুণো পুণ হে সগলে কিত্যাক? কাই ফেস্ত আসা?
0: জিলফা দয়া কর সওয়াল আমি সারি নাকা, সঙ্গল লেঙ্কর গড়াই করি নাকা, কিত্যা কাই চেরাতি হাওে এক ওট সাহস করুং কাসা। আজ হাওে আনি তুয়ে ত্যা হংকারি হলো ফেননে সচা তম্বা কোসুং কাসা।
2: या नाटक सो मुखार सिल्लवांटो फाल्यांच्या प्रसारांत आम्ही ऐकूया ऐकून रावात रेडिओ सारंग 107.8 FM ही रंगरंगाळची।